0: সুদীর্ঘ জীবন ধরে প্রতীক্ষার প্রদীপ জ্বালিয়ে অন্তজ কন্যা সিদ্ধা শবরী শ্রীরাম দর্শনের পরে অমৃতধামে গমন করলেন। রাঘবের চৈতন্য তখন একদিকে তৃপ্ত, অপরদিকে বিষণ্নতায় আচ্ছন্ন। কিছুকাল সেই তাপসীর পূর্ণ আশ্রমে স্থির হয়ে বসে রইলেন তিনি, যেন ধ্যান গম্ভীর হিমাচল। তারপর ধীরে ধীরে লক্ষণ সহ পম্পা সরোবরের তীর বেয়ে ঋষ্যমুখ পর্বতের দিকে চলতে লাগলেন। জানকীর বিরহে দাশরথী রামের হৃদয়ে এখন যেন শূন্য পিঞ্জর, সেখানে হাহাকার ছাড়া যেন আর কিচ্ছু অবশিষ্ট নেই। তার প্রেম তম্বুরার ছিন্ন তারের মতো ব্যর্থতা আর বিষণ্নতায় ম্রিয়মান। এই যে অরণ্য, আকাশ, মেঘ, পর্বত, সব এই সবই এখন তাঁর চোখে সীতার নিবিড় প্রেমের চিত্রকল্প। পদ্মের গন্ধমধুর এই বাতাস যেন বৈদেহীর সুরভিত নিঃশ্বাস বায়ুর মতো মনোরম। এই পম্পা সরোবরের স্বচ্ছ স্নিগ্ধ জলে তিনি এখন যেন তার প্রিয়তমারই মুখের ছবি ভাসমান দেখতে পাচ্ছেন। চলতে চলতে এক সময় লক্ষণকে বললেন,
1: একবার চেয়ে দেখো সুমিত্রী, পম্পা সরোবরের তীরে এই যে বনরাজি নীলা নবমেঘমালার মতো ঝুরু ঝুরু ফুল ছড়াচ্ছে, এই যে সুরভিত বাতাসে অসংখ্য ভ্রমর গুঞ্জন, ওই যে দূর থেকে ভেসে আসছে কোকিলের কুহু আর বননের ঝরিণীর ধ্বনি তরঙ্গ, প্রমত্ত ময়ূরের ওই যে ময়ূরী পরিবৃত হয়ে মৃত্যু, এই সব রম্যতা আমাকে কল্যাণী সীতার কথা মনে করিয়ে দিচ্ছে। এখন যদি তার দেখা পেতাম, যদি এমন শ্যাম দুর্বাক ও মনোরম্য ভূমিতে বৈদেহীর সঙ্গে বিহার করতে পারতাম, তবে অযোধ্যা দূরে থাক, ইন্দ্রের ইন্দ্রত্ব আমার কাছে তুচ্ছ হয়ে যেত। ভাই লক্ষণ, জানকীর বিরহে এই সুগন্ধি বসন্ত ঋতুও আমার কাছে অবান্ত, নিষ্ফল, আকর্ষণহীন।
2: আমি বুঝতে পাচ্ছি আর্য, প্রকৃতি রূপিণী আর্যা জানকী আপনার মধ্যে বিরাজ করছেন, তবু বলবো এভাবে শোক করবেন না। আপনি তো জানেন শোকার্ত মানুষের বুদ্ধি ভ্রংশ হয়। হে পুরুষোত্তম, আপনি প্রকৃতিস্থ হন, উত্তমী হন, ত্রিভুবনের যে কোনো অংশে দুরাত্মা রাবণ লুকিয়ে থাকুক না কেন, আমাদের প্রচেষ্টার শক্তি দিয়ে আমরা তাকে ধ্বংস করে আর্যা জানকীকে উদ্ধার করবই।
0: লক্ষণের এই বাক্যে রাম প্রকৃতিস্থ হয়ে পম্পার তটদেশ অতিক্রম করে ঋষ্যমুখ পাহাড়ের দিকে এগিয়ে চললেন। বানরাজ সুগ্রীব তখন সেই গুহা পর্বতে দাঁড়িয়ে দূর থেকে চির অজিনধারী ধনুর্ধর শক্তিমান যুবকদ্বয়কে আসতে দেখে প্রাণভয়ে শঙ্কিত হয়ে উঠলেন।
3: প্রিয় আমাত্যগণ, ওই দেখো, তপস্বীর বেশ ধরে দুজন শস্ত্রধারী বীর এই পর্বতের দিকেই আসছেন। এ থেকে বোঝা যাচ্ছে আমার আত্মগোপনের স্থান ওদের অজানা নয়। ওরা নিশ্চয়ই বালির কিঙ্কর, কে জানে আমাকে হত্যার জন্যই ছদ্মবেশে আসছেন।

0: কি না?
1: কপি শ্রেষ্ঠ সুগ্রীব, আপনি অকারণে বিচলিত হবেন না। মতঙ্গমুনির অভিশাপে এই পর্বত মহারাজ বালির পক্ষে প্রাণঘাতী, এখানে তিনি কদাচও আসবেন না। বুদ্ধি প্রয়োগ করুন, বুদ্ধিহীন রাজা প্রজা শাসন করতে পারেন না।
0: কিন্তু নিজে না এসে অনুচর পাঠিয়েও তো বালি আমাকে হত্যার চেষ্টা করতে পারেন। ওই যে উন্মুক্ত খড়্গ কারমুখধারী দেব কান্তি দুই বীর এদিকে আসছেন, তাঁরা কি তাচ্ছিল্যযোগ্য? না না না, তুমি বরং কৌশলে ওই আগন্তুকদের পরিচয় জেনে এসো মহামতি হনুমান।
2: সুগ্রীবের নির্দেশে তার মহাসচিব হনুমান তখন সন্ন্যাসীর বেশ ধারণ করে দাসরথীদের সামনে উপস্থিত হয়ে প্রণাম জানালেন। শ্রীরাম লক্ষ্মণও একজন পরিব্রাজক সন্ন্যাসী দেখে ভক্তিভরে প্রণত হলেন।
1: হে বীর তাপস, আপনাদের দেবকান্তি রাজগরিমা বিভূষিত, অথচ এদিকে আবার দেখতে পাচ্ছি আপনারা জটামণ্ডল চিরবলকলধারী ব্রহ্মচারী এই নির্জন অরণ্যে কি অভিলাষে বিচরণ করছেন। আপনাদের নিঃশ্বাসে শোকের লক্ষণ, অথচ হস্তে কোষমুক্ত খড়্গ স্কন্ধে সরাসন, আপনারা কি দেবলোকবাসী? এই শৈলচূড়ায় পার্বত্য উপজাতির বানর সম্প্রদায়ভুক্ত এক ধার্মিক যুথপতি বাস করেন, তার নাম সুগ্রীব। তিনি তার ভ্রাতা মহাবলী রাজা বালির আদেশে স্বদেশ থেকে নির্বাসিত, অতি দুঃখে এই বিজন অরণ্যে বিরাজ করছেন। আমি তার মন্ত্রী পবন নন্দন হনুমান, তাঁরই আদেশে আপনাদের কাছে এসেছি।
2: হনুমানের এই বিনীত বাকচাতুর্যে রাম অত্যন্ত মুগ্ধ হলেন। শুধু তাই নয়, তাঁর সুমিত কণ্ঠ, সুললিত নির্ভুল উচ্চারণ, এক অপশব্দহীন বাক্যাবলী শুনে বিস্মিত হলেন। ইনি যে ব্যাকরণে সুপণ্ডিত তা বুঝতে পেরে লক্ষণকে বললেন,
3: শোনো লক্ষণ, যে সুগ্রীবের সঙ্গে আমরা সখ্য স্থাপন করতে চাই, ইনি তাঁরই মহাসচিব পবনাত্মজ হনুমান। এর বাক্য শুনে মনে হয় ইনি ঋক সাম যজুর্বেদে মহাভিজ্ঞ। অল্পক্ষণ আলাপেই বুঝতে পেরেছি ইনি স্বরাক্ষর নিপুণ বাক্পটু। এর কথা শুনলেই আনন্দ হয়, তুমি ওর সঙ্গে আলাপন করো।
4: হে বিদ্যান, আমরা বানরাজ সুগ্রীবের গুণাবলী অবগত আছি, তাঁর অন্বেষণে এই অরণ্যে এসেছি।
1: আপনাদের পরিচয় জানতে বড় আগ্রহ হচ্ছে সৌম্য, আপনাদের আপত্তি না থাকলে আমার সেই অভিলাষ পূর্ণ করুন।
4: কাকুতস্থ বংশের মহাবীর, সত্য ধর্মে স্থিত মহাপরাক্রমী অযোধ্যানের প্রতি দশরথের দুই আত্মজ আমরা, শ্রীরাম ও লক্ষ্মণ। পিতৃসত্য পালনের কারণেই এই রামচন্দ্র বর্তমানে অরণ্যবাসী। পুণ্যে দানে যজ্ঞে যশে বীরত্বে যিনি সকল প্রাণীর আশ্রয়, সেই ব্রহ্মচারী রাম আজ বানর যুথপতি সুগ্রীবের শরণাগত।
1: এ তো তাঁর পরম সৌভাগ্য, জ্যেষ্ঠ ভ্রাতা বালি সুগ্রীবকে রাজ্য থেকে শুধুমাত্র বিতাড়ন নয়, তাঁর পত্নীকেও হরণ করেছেন, সেজন্য তাঁর দুঃখের অন্ত নেই। মহাপরাক্রমী বালির ভয়ে তিনি ভীত ও অসহায়, আপনাদের মতো মহাবাহু শক্তিমান বীর তাঁর সহায় হলে তো তাঁর সুমঙ্গল হবে।
2: হনুমানের মুখে আনুপূর্বিক কাহিনী শুনে সুগ্রীব সুদর্শন রূপ ধারণ করে শ্রীরাম লক্ষ্মণকে স্বাগত জানালেন এবং যথাকালে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য হনুমানকেও নন্দিত করলেন তিনি। অতঃপর অগ্নিসাক্ষ্য রেখে মন্ত্র উচ্চারণ ও শপথ বাক্য পাঠ করে রাম ও সুগ্রীব মিত্রতা স্থাপন করলেন।
0: হে করুণাময় রাম, ঈশ্বরের আশীর্বাদের মতো আপনাদের বন্ধু হিসেবে পেলাম, এবার দেবতারা নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। হে বন্ধু বৎসল, আপনি নিজে যেমন রাজ্য থেকে নির্বাসিত, আমিও তেমনি বিতাড়িত। আমার পত্নীর মতো আপনার ভার্যাও অপহৃতা, সে কারণে আমরা দুজনেই সমব্যথী, কিন্তু বালির ভয়ে আমি ভীত। এই ভূতাগ্নি প্রদক্ষিণ করে আজ আমরা পরস্পরের বন্ধু হলাম। আপনি আমাকে

0: সমাজ সংসার থেকে দূরে থাকবার উদ্দেশ্যে বনবাসে এসেও কেমন আশ্চর্যভাবে কিষ্কিন্ধার ভিন্নতর জনজীবন ও রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন রাম। হয়তো সেটাই ছিল তার ভাগ্যলিপি। তাতে তিনি লাভবান হলেন বটে, কিন্তু তাঁর দেবপ্রতিম ভাবমূর্তি হয়তো শেষ পর্যন্ত অকলঙ্ক রইল না। আর্যাবর্ত থেকে দূরে মাল্যবান ও ঋষ্যমুখ পর্বতের মধ্য দিয়ে বয়ে চলেছে খরস্রোতা গিরি নদী। তারই তীরে সেই গিরিবর্তে শক্তিশালী এক অনার্য উপজাতি অধ্যুষিত অঞ্চল কিষ্কিন্ধা। তাদের সমাজ, সংস্কৃতি, ভাষা ভিন্ন, লোকাচার এবং ব্যবহারিক জীবনযাত্রাও স্বতন্ত্র। তবু তাতে সম্ভবত আর্য সভ্যতার কিছু প্রভাব পড়েছিল, কেননা তারা সংস্কৃত শিক্ষা করেন, বেদ অধ্যয়ন, বৈদিক মন্ত্রপাঠ ও আচার অনুষ্ঠানও পালন করেন। শিক্ষা, কর্মদক্ষতা, রাষ্ট্রব্যবস্থায় কিষ্কিন্ধাবাসী তখন এক সংঘবদ্ধ বলিষ্ঠ জাতি। তাঁদের সঙ্গে বন্ধুত্ব করে রাম লোকবলে যথেষ্ট সমৃদ্ধ হয়ে উঠলেন। সুগ্রীব বললেন,
1: মহাবাহু রাম, বালি আমার ভার্যাকে হরণ করেছে, আমাকে বিতাড়িত করেছে, সুযোগ পেলে সে আমাকে হত্যাও করতে পারে, সেই আশঙ্কায় আমি ভীত উদ্ভ্রান্ত। এই দুর্গম পর্বতে কায়ক্লেশে দিন কাটাচ্ছি, এই অসহনীয় অবস্থা থেকে তুমি আমাকে উদ্ধার করো।
2: মা ভই সুগ্রীব, তোমার শত্রু ওই পরস্ত্রী অপহারক বালিকা আমি প্রাণদণ্ড দেব, তুমি নিশ্চিন্ত থাকো। বন্ধুকৃত্য কিভাবে করতে হয় তা আমি জানি। তোমার রাজ্য স্ত্রী অচিরেই ফিরে পাবে।
1: অবনন্দনের কাছে তোমার সীতাহরণের বৃত্তান্ত আমি শুনেছি, তুমিও বীত শোক হও বন্ধু, সর্বশক্তি দিয়ে শত্রু বধ করে আমিও তোমার কান্তাকে প্রত্যর্পণ করব। কিন্তু এখন আমার কেমন মনে হচ্ছে আমি যেন তাঁকেই দেখেছি।
2: দেখেছো কাকে? সীতাকে? কিভাবে? কোথায়?
1: একদিন আমরা আমার এই পঞ্চসুহৃদ এই শৈলশিখরে বসে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় দেখি রাজোচিত পরিচ্ছদ ভূষিত বিশাল এক রাক্ষস অলোক সামান্য এক রূপবতীকে নিয়ে আকাশপথে উড়ে যাচ্ছে। রমণীজি তখন হা রাম হা লক্ষণ বলে কাঁদছিলেন। আমাদের পর্বতপুরি দেখতে পেয়ে সম্ভবত দৃষ্টি আকর্ষণের জন্যই তার কিছু আভরণ আর উত্তরীয় স্মারক হিসেবে নিক্ষেপ করেন। হ্যাঁ, আমরা সে সমস্তই যত্ন করে রেখে দিয়েছি।
2: কোথায় কোথায় কোথায় সেই অলঙ্কার, তার উত্তরীয় খণ্ড? আমাকে সত্তর দেখাও বন্ধু, সত্তর দেখাও।
0: সুগ্রীবের নির্দেশে গুহাভ্যন্তর থেকে সেই পরিত্যক্ত বস্তু আহিত হল। সেগুলো চিনতে পেরে রাম হাহাকার করে উঠলেন, ঘন ঘন তার নিঃশ্বাস পড়তে লাগলো, শোকে মূর্ছিত প্রায় হয়ে পড়লেন। লক্ষণকে বললেন,
2: দেখো দেখো সৌমিত্রী, আমার প্রিয়ার অলঙ্কারগুলি দেখো, চিনতে পারছো না? তুমি চিনতে পারছো না তৃণভূমির উপরে পড়ায় কেমন অটুট রয়েছে?
3: রাঘব রাঘব, এই কেউর কঙ্কন বিষর আমি ঠিক চিনতে পাচ্ছি না, তবে চিরদিন আর্যার চলন বন্দনা করেছি বলেই তাঁর এই নূপুর আমার পরিচিত। কিন্তু সেই দুর্বৃত্ত কোন দেশে তাকে নিয়ে যাচ্ছিল আপনি কি তা বলতে পারেন মহামান্য সুগ্রীব?

0: না রামানুজ, সেই মহাপাপীর বাসস্থান কোথায় আমি জানি না, তবে তার অভিযান দক্ষিণ মুখে ছিল। চতুর্দিকে চর প্রেরণ করে অবিলম্বে তার আবাস আমি খুঁজে নেব। প্রিয় বন্ধু রাম, তুমি শোকার্ত হয়ো না, তোমার পৌরুষ ক্ষুণ্ণ করো না। তোমার তুলনায় আমি নগণ্য হলেও প্রতিজ্ঞা করছি, জীবনপণ করেও তোমার সীতার সন্ধান আমি এনে দেব। বালির হাত থেকে মুক্ত হতে পারলে আমার সর্বশক্তি তোমার কাজেই ব্যয়িত হবে। বন্ধু,
1: তোমার কথা আমি তৃপ্ত হলাম। মিত্র, আমিও সত্তর তোমার রাজ্য প্রাপ্তিতে সচেষ্ট হব। তবে তার আগে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বালির সঙ্গে তোমার বিসংবাদের কারণটি আমার জানা দরকার।
0: সে বড় দুঃখের কাহিনী বন্ধু, সে আমার স্বর্গ থেকে পতনের গল্প। এমন দুর্ভাগ্য যে আমার জীবনে কোনোদিন আসতে পারে তা স্বপ্নেও ভাবিনি। তবে তোমার যখন আগ্রহ তখন শোনো সেই বিড়ম্বনার ইতিহাস। হে রাঘব, মহাবলি বালি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তার মতো বীর জগৎ সংসারে খুব কমই আছে। তিনি যেমন উদার তেমনি শাস্ত্রজ্ঞ। বাল্যকাল থেকে আমি তার অনুরক্ত ছিলাম, যেমন তোমার সহোদর লক্ষণ। একদা মায়াবী নামে এক মহাপরাক্রমী অসুরের সঙ্গে প্রণয় ঘটিত ব্যাপারে বালির শত্রুতা হয়। সেই দুর্বৃত্ত একদিন মধ্যরাতে কিষ্কিন্ধার সিংহদ্বারে এসে ভয়ঙ্কর আক্রোশে বালিকে দৈরথে আহ্বান জানাল।
1: কিন্তু রাত্রিকালে যুদ্ধার্থে আহ্বান তো অশাস্ত্রীয়।
0: অসুরের কি শাস্ত্রজ্ঞান থাকে কমল লোচন?
1: কিন্তু বালি নিজে তো শাস্ত্রজ্ঞ ছিলেন।
0: অবশ্যই, কিন্তু রাজার আত্মমর্যাদার তাড়না। বিরক্ত বালি শয্যা ত্যাগ করে বাইরে বেরিয়ে আসতেই তাঁর সেই রুদ্রমূর্তি দেখে মায়াবী ঊর্ধ্বশ্বাসে পালাতে লাগল। পূর্ণচন্দ্রের আলোয় তখন চরাচর স্পষ্ট। প্রাণ ভয়ে মায়াবী ছুটতে ছুটতে এক তৃণাবৃত গহ্বরের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমিও অগ্রজের পিছে পিছে ছুটলাম। আমাকে বললেন, সুগ্রীব, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এই বিবর দ্বারে অপেক্ষা করো। আমি তাঁর পাদস্পর্শ করে শপথ করাতে অগ্রজ তখন মায়াবীকে হত্যার জন্য সেই অপরিচিত গুহায় অন্তর্হিত।

0: বুঝলাম। মায়াবী অসুরকে বধ করে বালি যখন নিজের রাজ্যে ফিরে এলেন, দেখলেন তুমি তখন রাজা হয়ে কিষ্কিন্দায় রাজত্ব করছো, সেই ক্রোধে তোমাকে নির্বাসিত করেছেন।
1: হ্যাঁ, যথার্থ। আমি তখন অবশ্য বারবার তাঁর পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেছিলাম, বলেছিলাম আমার অনিচ্ছাতেই পৌরজন এবং মন্ত্রীবর্গ

0: আমাকে অভিষিক্ত করেছেন, আমি আগের মতোই তোমার অনুবর্তী থাকতে চাই। কিন্তু আমার কোনো অনুনয় না শুনে এক বস্ত্রে আমাকে বিতাড়িত করলেন। এখন আমি নির্বাসিত, হৃতদার এবং অসহায়।
1: তুমি শোক করো না বন্ধু, অগ্নি সাক্ষী করে মিত্রতা যখন করেছি তখন বালির সঙ্গে আমার বিবাদ না থাকলেও তোমার সুখের জন্য

0: বিরাজ সুগ্রীব উৎসাহ বোধ করলেও সর্বাংশে যেন নির্ভর করতে পারছিলেন না, কেননা বালির প্রবল ক্ষমতা সম্পর্কে তিনি নিঃসন্দেহ, অথচ শ্রীরামের শক্তি সম্পর্কে অনুমান করতে পারলেও কিছু সংশয় তো রয়েই যায়। সেক্ষেত্রে তিনিই বা কেমন করে উদ্দীপিত হবেন? দ্বিধাগ্রস্ত অবস্থায় সুগ্রীব চুপ করে রইলেন। তার মুখ চোখ দেখে লক্ষণ বুঝতে পারলেন, শ্রীরামের শক্তি সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় তার আশ্বাসের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছেন না সুগ্রীব। তিনি জিজ্ঞাসা করলেন,
1: হে মহাবীর সুগ্রীব, আপনার উদাসীনতা দেখে আপনাকে দ্বিধান্বিত মনে হচ্ছে। আপনি কি রাঘবের এই বাক্যে কোনো ভরসা রাখতে পাচ্ছেন না?
2: আপনার অনুমান অমূলক নয় রামানুজ। আমার প্রিয় বয়স্য কাকুতস্থ বীর শ্রীরামচন্দ্রের বাক্যের সত্যতা সম্পর্কে আমার মনে কোনো সংশয় নেই, কিন্তু বালির অসীম শক্তির কথা চিন্তা করলে আমার হৃদকম্প হয়। ওই যে অদূরে পর্বতাকার এক মহিষের কঙ্কাল দেখতে পাচ্ছেন, ওটি মহাকায় বলগর্বী দুন্দুভী অসুরের। শক্তি পরীক্ষার জন্য সে একদিন বালিকে যুদ্ধে আহ্বান করেছিল, ওই তার পরিণতি। আমার সুহৃদ যদি এক পায়ে ওই অস্থি 800 হাত দূরে নিক্ষেপ করতে পারেন, তবে তাঁর বালিবধের শক্তি সম্পর্কে আমি নিঃসন্দেহ হতে পারি। রাঘব, আমার বাক্যে ক্রুদ্ধ হইও না, তোমার তেজ ভস্মাবৃত অনলের মতো, কিন্তু বালির ভীম বলের দীপ্তিতে আমি কিঞ্চিত মুহ্যমান।
0: সুগ্রীবের এই কথায় করুণাময় শ্রীরাম বিরক্ত হলেন না, বরং তাঁকে নিঃসংশয় করার জন্য তাঁর চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে দুন্দভীর শুষ্ক কঙ্কাল উঠিয়ে অবলীলায় 10 যোজন দূরে নিক্ষেপ করলেন। এই অভাবিত দৃশ্য দেখে সুগ্রীবের সহযোগীরা শ্রীরামের জয়ধ্বনি দিলেন।
1: আমার মনে হচ্ছে কবিশ্রেষ্ঠ, বালিবধ সম্পর্কে আপনি এখনো যেন সম্পূর্ণ নিঃসংশয় হতে পারেননি। আর কি করলে আপনার বিশ্বাস হবে বলুন।
2: আপনাদের সম্মুখে ওই যে শ্রেণীবদ্ধ বিশালাকায় সপ্ত শাল বৃক্ষ রয়েছে, বালি বহুবার তাদের একে একে ভেদ করেছেন, রাম যদি এর একটাকে এক স্বরাঘাতে ভেদ করতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারি।
0: এই কথা শুনে শ্রীরাম তাঁর ধনুতে একটি ভয়ঙ্কর স্বরযোজনা করলেন এবং জ্যা নির্ঘোষে সর্বদিক ধ্বনিত করে শাল শ্রেণীর অভিমুখে ত্যাগ করলেন। তখন সেই সুবর্ণমণ্ডিত স্বর একসঙ্গে সপ্ত শাল বৃক্ষ ভেদ করে পর্বত বিদীর্ণ করে ভূমিতে প্রবেশ করল। আবার তখনই তা রামের তুনিরে ফিরে এলো। এই দেখে সুগ্রীব মহাবিস্ময়ে ভূমিষ্ঠ হয়ে রামকে প্রণাম করলেন।
2: হে করুণাময় প্রভু, বালি দূরে থাক, ইন্দ্রাদি প্রমুখ মহাবলী দেবগণকেও তুমি বধ করার শক্তি রাখো। তোমার মতো বন্ধু পেয়ে আজ আমি বীত শোক।